0: Hello.
1: Hello, good morning.
0: Hello, request line. Good morning. Hoi, nata, ye ita ba phone ye ngi?
1: Mana yang duduk ni semua
0: Oh,
1: ke dok?
0: hoi, dua mau ke dok deh.
1: Hai.
0: Di to nang ta pat dia filong gum nu dua.
1: Nah, biang ni asal.
0: Sun beneng se tu ke long gum nu.
1: Mentak kawas ni.
0: Oh, la sa ngi.
1: Hai.
0: Di
1: Aku pun nak betul lah kadang.
0: hoi. ดันบอกเป็นเวลามีสกินมันตานได้
1: ฮอย
0: ที่ดูก็อีกจริงรวยก็แบบพี่กว่าบันสงาม
1: มันก็เต็มแต่ไอ้เนาะจังบีวันซี่ไอ้ก็คือฮัลโหล
0: ฮอยตัวก็เดินกันอีกจริงรวยห้องนี้นะแต่พี่เนี่ยสงับสุภาลังวัดนู้ดู
1: บัดนั่งก้องไอ้ตัวสีห้องตู้
0: ฮอยดีชิบุน
1: คือใบยังจังอ่ะปลายจังอ่ะเจอไม่จังBut ya baru ahi di pasir mentah kan apa suami silang mah. Banyak ya baru ahi.
0: Tak biar enggak ta?
1: Hai. Nampak ada yang sih kenyang tu.
0: Hai. Kulishi bun air mah dua.
1: Hai.
0: Di to dua kulishi bun air kesini besok berkemen ni fi nang kuat nang kiat mah.
1: Hai.
0: Hai. Hai.

তাহলে সিমানা বুচিং এন মারাক নিরঙ্গা গি টনিকো গা মাতং স্খাইং ওয়ান খেরিং ওয়ামি দুকম সাওয়া আং সুমান ওয়া ইগিৎ কো তাহলে সিমাং জল জল বুচিং মারাক নিরঙ্গা গি টনিকো খনা সোনাগদা মানগেন।

কুবলি ফিগি পার্লো নো স্নাপ জুঙি বারো কানিগ্রিক আকাশবাণী শিলং বঞ্চপিন লাইসপা সাপনিও পয়েন্ট আর মিটার ও মিডম ওয়েভ উবেরিঙ্কা ফ্রাসপা এন্ড রুপসাও কিলোহার্স বা রুহাক নিউজ অন এয়ার অ্যাপ তে পার্লো নো স্নাপ সা শিসিন পান ইটিং সো ভাই ফি বারো সকনিক প্রোগ্রাম জুঙিনিক জানমির কা প্রোগ্রাম কি সুরবাথিয়াং বার পার্লো নো স্নাপ আকনিক প্রোগ্রাম আকনিক পর ইনবলাম শফি কে জিংরাই জং ইগ্রিস মরিন সোলিয়া ইবা কেট কুপার সংপ্লিয়াম বা কিনহুন বা গজিংরাই জং অ্যান্ড্রিউ মারবেনিয়াং তে পার্লক নং স্নাপ পঞ্জাস ডাং ইনি প্রোগ্রাম জং ইনি কাপোর টিনাস কাপ শোয়নি আপলি গজিংরাই জং ইগ্রিস মরিন সোলিয়া কবিল আই কারতেং কাওয়েং ইলং বাত কবে পাত কবিল আই কারতেং বালে ইয়াংই

কেনিগিরিক আকাশবাণী শিলং খবর প্লিদ জেরিসন বারজ্রি কিনে কিলং কিমাত কে বা কংসান জং খবর পিনখলান কমি ঘাল ইয়াই কে লাট জিং পিনখ্রে বান পিন্দু নাই জিংকা কবলা বনমান লিংবা কা এল নিমিয়ন কা জিংলা হক বর জং জিংলং জং সিনবিনিং খিমি পিয়া উমিনটি রংবা কা জিল্লা উকনরত সাংমা হেক স্কিম পি এম সূর্যা ঘর বান কিন্তি জিং পিনন কাম ইয়া কা সোলা পথা উমিনটি রংবা কা জিল্লা উকনরত সাংমা বান খাম পিনভা হেক রুকম সাম এ বাইথং বর্ডিং বাট বান স্নৌ ইক জিং উৎ জিং নাম জং কি নংথং বর্ডিং বাট লেট পিনিয়া সো এম এল এ বা রিমকা ওয়েস্ট শিলং উবা মহেন্দ্র রাপসং সাকসেং বিজেপি হাসপা কে ইলেকশন আর জার আর ভোপরা কাকু বর্গ বাবিয়া উ মিন্টি রংবা কা জিল্লা উকনরত কে সাংমা হিনে কসংি উলা অং বা কমি ঘালিয়া কলা শেমি কিলা জিঙেদা বা বিয়ংতাম না কবিনতা বন পিনখরে ইগ জিংতা কিবলা বন মি না কে এল নিনিও হাগি তিলং উম কা রেপ করিয়াং কি খলাও কি পিতাব কা কত কে খিয়া বাদ ইকিলা জিঙেদা না কে জিংওয়ান লিনশাপ জং কামারিয়াং হাবা পিনিয়া ইয়ে জিঙালাং খমি পিয়া বা কতনাত বা কংসান কুমজুরু বা কতনাত ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট উ সাংমা উলা বানজুর বা জিংলং বলা পিনখরে কালং বা বিয়ংতাম না কবিনতা বা খুন পৃষা ইয়ে কিনু কিনু কি জিং এ কিবে দেই বা জিংলং জিংমান জং কিনবিনিং উলা অংরু বা সরকার জেলা কালা ওয়ানরা ইয়ে কিনে ট্রেলাং বা কিনথুপ ইয়ে কিনা সরকার কি জাকা পুলি কি শিনং কি থাও বাট কি কিন হুন পিনিয়া ছিনং বান খমি পিয়া ইয়া কি জিংমা বা বেন শিম ইকে লাট আই জিং এরাপ লাপথা আরু ইক হে সরকার বান খাম পিনখলান শিশু ইক রুকম খমি পিয়া বাদ কা জিঙে ট্রেলাং হাপেন কিনা সরকার বা ফের ফের বান খাম পিন্দু নাই জিং জুলার বাদ বান লা বানিয়া খুন প্রসা ইয়া কা জিং কলা জং কিনবিনিং উ মিন্টি রংপা কা জিল্লা উকনরত কে সাংমা হিনে কসংি উলা পিল্লং জিঙালাং খমি পিয়া হাকবে দে বে কাজিং পিনট্রি কামি কসখিম পি এম সূর্যা ঘর বালে তাই সানি হলো কি লাট কিলেন্টি বন খাম পিনস্টাট ইকে জিং পিনডাট ইকে সোলা প্যানেল হলো কি নুমিং হা কলেং জিল্লা মি ঘালিয়া হা কিনে কে জিঙালাং কি হে সরকার কি লাট ইকে লাট কিলেন্টি বন পিল্লং ইক বোর্ডিং বে ইয় না কসনি কব কট বোর বাট কব লা বন ইয় দে কি লংয়িং দা কব পিনখলান শু শু রু ইকে লাট আই জিং ইয়ে জিঙালাপ পেনশাই বেট পেনশন থু পাট বা বাট বন বন রা লং ই লাট কি লিনটি বন বু ইয়া কি ব্যাটারি উমিন রং বা কা জিল্লাও লিয়া থু বা সরকার কেডাং প্রসাং বন বন রা ইয়ে জিঙ্কদৌ লিনটি হাকবে দে বে কা জিং বন